আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি এই উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। পেট্রোলিয়াম আমদানি ও পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত ISO ট্যাঙ্ক কন্টেনার ব্যবহারে অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রসংঘ সাধারণ সভা প্রচলিত বিশ্ব মানচিত্রের পরিবর্তে আফ্রিকার প্রকৃত আয়তনকে আরো সঠিকভাবে তুলে ধরে তৈরি একটি সংশোধিত মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। নেপালে হড়পা বানে এ পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা 1340 ছাড়িয়েছে। গুজরাটের আহমেদাবাদে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ 2026। প্রতিযোগিতায় 19টি দেশের 105 জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রপতি তাদের শিক্ষাদানের নতুন উদ্ভাবনী পদ্ধতি অবলম্বনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণেরও পরামর্শ দেন। এই উপলক্ষে গোটা দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, একজন নিষ্ঠাবান ও যত্নশীল শিক্ষকই পারেন পড়ুয়াদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের উৎকর্ষের পথে পরিচালিত করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করতে। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকরা তাদের সুপরামর্শ ও দিশানির্দেশের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেকথাও রাষ্ট্রপতি তাঁর ভাষণে উল্লেখ করেছেন। উল্লেখ্য, দেশ ও জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি প্রতিবারের মতো এবারও সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের 2 জন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন নিউটন কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে পুরস্কারে সম্মানিত করবেন তিনি। একই সঙ্গে কয়েকটি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের শিশুদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব বিষয়ের পরীক্ষার্থীদের জন্য UGC নেট এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর এই 3টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, এই পরীক্ষায় 3টি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি অভিযোগ ওঠার পর NTA ফের এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। উপরাষ্ট্রপতি সিপি

0: কৃষ্ণন আজ তামিলনাড়ু চেন্নাইয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। হৃৎপিণ্ডের ভাল্ভ ও হৃদরোগের সমস্যার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে আয়োজিত জাতীয় পর্যায়ের একাডেমিক সম্মেলন ইন্ডিয়া ভাল্ভস 2026-এ যোগ দেবেন তিনি। এছাড়াও চেন্নাইয়ের গুইন্ডিতে ইন্ডিয়া ভাল্ভ রেজিস্ট্রির সূচনা করবেন উপরাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে গোয়া যাচ্ছেন। আগামীকাল শ্রী শাহ গোয়া সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন বিভাগের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। পেট্রোলিয়াম আমদানি ও পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত আইএসও ট্যাঙ্ক কন্টেনারের ব্যবহারে অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে সম্পূর্ণ আবেদন জমা পড়ার পর 7টি কর্মদিবসের মধ্যে কোনো উত্তর না এনে তা অনুমোদিত হয়েছে বলে গণ্য করার সংস্থানও রাখা হয়েছে। 2002-এর পেট্রোলিয়াম বিধি সংশোধনের লক্ষ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গত বৃহস্পতিবার পেট্রোলিয়াম সংশোধিত আইন 2026-এর খসড়া বিজ্ঞপ্তি জারি করে। মন্ত্রক জানিয়েছে, এ নিয়ে আপত্তি ও পরামর্শ জানানো যাবে। গেজেটের কপি জনসাধারণের জন্য প্রকাশের তারিখ থেকে পরবর্তী 30 দিনে জমা পড়া আপত্তি ও পরামর্শগুলি বিবেচনা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ইউক্রেন ও রাশিয়া দুটি দেশের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নতুন দিল্লি সমস্যা সমাধানের বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তিনি গতকাল ওয়ারশতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিগোরস্কির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অন্তহীন যুদ্ধই যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করে। দীর্ঘ সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন আধিকারিকদের সঙ্গে কূটনৈতিক আলোচনার আগে কিভে অবস্থিত নিরাপত্তা পরিষেবার সদর দপ্তর লক্ষ্য করে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে বলে সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। প্রতিবেশী দেশকে লক্ষ্য করে মস্কোর সামরিক অভ্যুত্থানের 5 বছর পরেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আকাশপথে হামলা অব্যাহত। ড্রোন হামলা, বিমান থেকে বোমা বর্ষণ বা সাইরেনের আওয়াজ কিভের প্রাত্যহিক জীবনের অঙ্গ হয়ে উঠেছে। গতকালের ওই হামলায় 12 জন আহত হয়েছেন বলে জেলেনস্কি জানিয়েছেন। কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় নতুন করে 6 মাসের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রায় $130 কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু তথ্য অনুযায়ী 2 সেপ্টেম্বর পর্যন্ত ইবোলায় 6,342 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 3,072 জনে। ইবোলা নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং প্রয়োজনীয় অর্থ অন্যান্য সাহায্য বাড়ানোর আহ্বান জানিয়েছে WHO। বালুচিস্তানের জিরারাত ও সুরাব জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো দুটি হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি বা BLA। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উভয় হামলায় মোট 25 জন সামরিক সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘ সাধারণ সভা প্রচলিত বিশ্ব মানচিত্রের পরিবর্তে আফ্রিকার প্রকৃত আয়তনকে আরো সঠিকভাবে তুলে ধরে তৈরি একটি সংশোধিত মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। কারেক্ট দ্য ম্যাপ বা মানচিত্র সংশোধন শীর্ষক প্রস্তাবটি টোগোর পক্ষ থেকে পেশ করা হয়। আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলি এই সংশোধিত মানচিত্রকে সমর্থন জানিয়েছে। ফ্রান্স এবং ব্রিটেন সহ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 164টি দেশ। এর একমাত্র বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 6টি দেশ ভোটদানে বিরত থাকে। উল্লেখ্য, প্রকৃত আয়তনে প্রায় 14 গুণ বড় হলেও এই মানচিত্রে আফ্রিকাকে গ্রিনল্যান্ডের প্রায় সমান দেখানোর 16 শতাব্দী থেকে বহুল ব্যবহৃত মার্কেটার মানচিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। হরপাবানে বিধ্বস্ত নেপালের ত্রিশুরি বাজার এলাকা থেকে একটি 5 বছরের শিশুসহ আরও 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, 275 জন ভারতীয় এখনও নিখোঁজ, 1,907 জন নিরাপদে চীন থেকে নেপালে এসেছেন। তিব্বত স্বশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। এদিকে গত মাসের 26 তারিখে নেপালের এই ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সেদেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। প্রয়োজন মাফিক নেপাল সরকারের কাছে ভারত সবরকম সহযোগিতা যুগিয়ে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানান।
1: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly and we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: এদিকে নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,340। বিহারের রাজধানী পাটনা সহ 14 জেলার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। একাধিক নদীতে জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিচু এলাকাগুলি জলমগ্ন, বন্যার কারণে বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। স্পর্শকাতর এলাকাগুলির ওপর প্রশাসন নজর রেখেছে। 8.5 লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। দুর্গতদের

0: व्याख्यान श्रृङ्खलाको सुरुवात भएको घोषणा गर्नुभएको छ। उहाँले शिक्षक दिवसको अवसरमा यो घोषणा गर्नुभएको हो। उक्त व्याख्यान श्रृङ्खलाले कानून, न्याय र समाजसँग सम्बन्धित महत्वपूर्ण समसामयिक मुद्दाहरूमा संवाद र विचार आदान प्रदान गर्नका लागि नियमित प्लेटफर्म प्रदान गर्नेछ भन्नुभयो। राष्ट्रिय परीक्षण एजेन्सीले युजिसी नेट जुन 2026 अङ्ग्रेजी, वाणिज्य र समाजशास्त्रको पुनर्परीक्षाका प्रश्नपत्रको प्रवेश पत्र जारी गरेको छ। उम्मेद्वारहरूले युजिसी नेट वेबसाइटमा लगइन गरेर आफ्नो प्रवेश पत्र डाउनलोड गर्न सक्छन्। अङ्ग्रेजी परीक्षा 9 सेप्टेम्बरमा बिहान 9 बजेदेखि दिउँसो 12 बजेसम्म हुनेछ। वाणिज्य परीक्षा सोही दिन दिउँसो 3 बजेदेखि 6 बजेसम्म हुनेछ। समाजशास्त्र परीक्षा 10 सेप्टेम्बरमा बिहान 9 बजेदेखि दिउँसो 12 बजेसम्म हुनेछ। प्रश्नपत्रहरूमा केही त्रुटिहरू भएको गुनासो आएपछि यी 3 विषयहरूको परीक्षा पुनः गरिँदैछ। नेपालमा आएको विनाशकारी बाढीबाट मृत्यु हुनेको संख्या 1344 पुगेको छ। प्रभावित 8 जिल्लामा उद्धार कार्य जारी छ भने 5000 अझै पनि बेपत्ता छन्। अहिलेसम्म 1300 भन्दा बढी मानिसहरूलाई उद्धार गरिएको छ। नेपाल, भारत र चीनका उद्धार टोलीहरूले बाढी प्रभावित जलविद्युत परियोजनाहरूको सुरुङमा फँसेका मानिसहरूलाई उद्धार गर्न संयुक्त अभियान सञ्चालन गरिरहेका छन्। त्रिपुरामा मतदाता सूचीहरूको विशेष गहन संशोधन एसआईआरको प्रतिक्रिया आजदेखि शुरू भएको छ। प्रारम्भिक चरणमा तालिम र योजना समावेश हुनेछ। बुथ स्तरीय अधिकारीहरू बीएलओले विभिन्न राजनीतिक दलहरूका बुथ स्तरीय एजेन्टहरूसँग भेटेर घर घर प्रमाणीकरणको क्रममा उनीहरूको जिम्मेवारीको बारेमा जानकारी गराउनेछन्। यसपछि निर्वाचन आयोगका प्रशिक्षकहरूले बीएलओलाई प्रमाणीकरण प्रक्रिया र सङ्कलन गरिएको जानकारी तोकिएको एपमा अपलोड गर्ने बारेमा तालिम दिनेछन्। सुटिङमा 2026 एसियाली खेलकुद अघि भारतीय टोलीको
1: खबर पढ्छ चञ্चल भट्टाचार्य। प्रথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি বলেছেন উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরো বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার ওপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1344। এ পর্যন্ত 13,000 বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আফ্রিকান ইউনিয়ন বিশ্বজুড়ে মানচিত্র তৈরির নতুন পদ্ধতি সংক্রান্ত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানের উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে।
2: হামারে সংবিধান মে নিহিত অবসর কি সমানতা কে আদর্শ কো কার্যরূপ দেনে কা সবসে প্রভাবী মাধ্যম শিক্ষা হে। হামারে দেশ মে প্রাইমারি স্কুল ড্রপ আউট রেট 12 বর্ষ পেলে লগভগ 4.5% থা। আব এ ড্রপ আউট রেট নহিঁ কে বরাবর হে। এ উপলব্ধি শিক্ষকোঁ কে প্রয়াসোঁ সে সম্ভব হো সকি হে। ইস রাষ্ট্রীয় সফলতা কে লিয়ে মে সবি শিক্ষকোঁ বহুত বহুত বধাই দেনা চাহুঁগা।
1: রাষ্ট্রপতি নারী অধিকার ও শিক্ষার প্রসারে সাবিত্রীবাঈ ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। বিদ্যালয় স্তরের শিক্ষাই হল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। তিনি আরও বলেন প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নৈতিক বিকাশের ওপর গুরুত্ব দেবার মাধ্যমে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী ছাত্রছাত্রী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে পারেন। শ্রীমতী মুর্মু আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন 27 রাজ্য, 7 কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6 সংস্থার 48 জন স্কুল শিক্ষক এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম।

0: ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী, ত্রিপুরার সাবরুমের পিএম শ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রঞ্জন দেবনাথ সম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। সামাজিক মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি ছাত্রছাত্রীর ভেতরে শিশুসত্তা বেঁচে থাকে, সেজন্য তাদের নিজেদের ভেতরে শিশুসত্তাটিকেও বাঁচিয়ে রাখতে হবে।
1: শিক্ষা জগত সে কহনা চা কি হমে পহলে সে জাদা কিতাবো সে বাহার নিকল করকে সিলেবস সে বাহার নিকল করকে বচ্চো কি জিন্দগি মে ঘুসনা পড়েগা। বচপন মরনে নেই দেনা চাহিয়ে আর বচপন বনায়ে রাখনে কা সবসে বড়া কাম টিচার কর সকতে। টিচার কা কাম হ্যায় কি উসকে ভিতর কা বচপন বনা রহে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয় এবং সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রথম দিন উপরাষ্ট্রপতি আসামের গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার ওপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক মামলাগুলি নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ান ইম্পর্টেন্ট আইডিয়া এভরি মান্থ বা প্রতি মাসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, এই ভাবনায় বেঞ্চ, বার, শিক্ষা জগত, আইন জগতের বিশিষ্ট ও তরুণ আইনজীবীরা একত্রিত হবেন। তারা আইনি ব্যবস্থা এবং বৃহত্তর সমাজ উভয়ের জন্যই প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। প্রধান বিচারপতি এই বক্তৃতামালার বিষয়বস্তু, বক্তা নির্বাচন এবং সামগ্রিক বিন্যাসের সিদ্ধান্ত নেবেন। প্রতিটি পর্বে একটি সমসাময়িক তাৎপর্যপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত চর্চা, প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ডক্টর এস এল ভৈরাপ্পা স্মারক বক্তৃতায় তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো, আরও বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দেশের অতীত সম্পর্কে পণ্ডিতদের মতামতকে গুরুত্ব দেওয়া। ভারত এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং নিজেদের ঐতিহ্য নিয়ে গবেষণার জন্য আর কারোর অনুমতির অপেক্ষা সে করে না। সেনাবাহিনীর গয়ার অফিসার্স ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল এন্ট্রির চতুর্থ ব্যাচের ক্যাডেটদের অফিসার হিসেবে কমিশন দেওয়া হয়। এই কুচকাওয়াজের মাধ্যমে 253 জন অফিসার ক্যাডেট তাদের প্রশিক্ষণ শেষ করেন। তারা ভারতীয় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অন্তিম পাগ অতিক্রম করেন। এসএসসি টেক মেন 65 ব্যাচের এই কোর্সে 218 জন পুরুষ এবং এসএসসি টেক উইমেন 36 কোর্সের 35 জন মহিলা অফিসার ক্যাডেট প্রশিক্ষণ পেয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ আজ থেকে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ ও নানা ধরনের পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ। ওই সময় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে নির্ধারিত ফর্ম বিতরণ করবে এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করবেন। এবছরের 1 অক্টোবরে বয়সের ভিত্তি ধরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 21 অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। এরপর 19 ডিসেম্বর পর্যন্ত সেই দাবি ও আপত্তিগুলির শুনানি করে সমস্যার নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হবে 23 ডিসেম্বর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে দুদিন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব রাজ্যের ট্রেন চলাচল বিঘ্ন ঘটার পর আজ আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, ইতিমধ্যেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস সহ

0: অন্যান্য ট্রেন যাত্রা শুরু করেছে। বিহারের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত, গঙ্গাসহ কয়েকটি নদীর জল বিভিন্ন জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করেছে। পাটনার গান্ধীঘাট, বাঁকাঘাট ও পান্দার অঞ্চলে গঙ্গার জলস্তর সর্বোচ্চ বিপদসীমার উপর দিয়ে বইছে। কমিউনিটি কিচেনে 120,000 বেশি দুর্গতকে খাবার সরবরাহ করা হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,344। ক্ষতিগ্রস্ত 8টি জেলায় উদ্ধার কাজ অব্যাহত, প্রায় 5,000 মানুষ এখনও নিখোঁজ। এ পর্যন্ত 13,000 বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নোয়াকোট জেলায় চারতলা একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে 10 দিন আটকে থাকার পর 60 বছর বয়সী এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তিনি এখন হাসপাতালে। অনেক মৃতদেহ বিকৃত অবস্থায় উদ্ধার হওয়ায় নেপাল কর্তৃপক্ষ এখন নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নিচ্ছে। আফ্রিকান ইউনিয়ন এইউ এর চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ বিশ্বজুড়ে মানচিত্র তৈরির ক্ষেত্রে মার্কেটের প্রজেকশনের বদলে ইকুয়াল আর্থ কার্টোগ্রাফিক প্রজেকশন ব্যবহার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, মার্কেটের প্রজেকশনে মহাদেশীয় ভূখণ্ডের আকৃতি যথাযথভাবে উপস্থাপিত হতো না। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ প্রথাগত বিশ্ব মানচিত্রের পরিবর্তে এমন একটি মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে যেখানে আফ্রিকার প্রকৃত আয়তন আরও নির্ভুলভাবে ফুটে ওঠে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: सबके लिए सामाजिक सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: अब तक इस योजना से 8,85,00,000 से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित 3 गारंटीड फायदों के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
3: अब आनंद लेनहोस भूटानी संगीत को।